ওয়াক্কাংকুরা ফিরহেনা আয় ওয়াক্কাংকুরা আংহেনা দন্নাশে ফাহেতে ব্যামিহং এদমিহং আত্মক বুরিকুরাশে এই এদমিহং কুলাকান্তগে জজায় আল্লাহগে হাজরতুং খান্ড আলু ওয়াফাওয়া ইব্রতরি উকুবা তেগে গতুন্নে আল্লাহ ই আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত রসকলাঙ্গে

এই গিনাগিনেন দোগবস্তং আহামি হুন্নে হারাম মুদা গিনাগিনেন খামি হুন্নে ফাহে এউরেন কালেগ ফানুগে আরিহং আতুজ্জনম এউরেঙ্গে মিলগা হুকুম কুরব্বাশ নুয়াত এউরেঙ্গে কিবেন এম্বুরি ওয়াডায়গন্নওয়াশে এউরেঙ্গে কিবেন কালেগ ফান এম্বুরি ওয়াডায়গতস এউরেন্নক কালেগ ফান ইব্বেস কামাকুম গেল্লুমেন নুদেবেনতে আদি কালেগ ফান হুকুম কুরব্বানম এউরেঙ্গে মেদগা আদুল হুকুম কুরব্বাশে হাম কশওয়ারুম আদুল হুকুম কুরা মিহুন দেখে আল্লাহ লোবি ওডিগেন বেতে।

0: ফাহে এওরেন এদেনি জাহিলি জামানুগে হুকুম হেজে ইয়াকিন কুরা বায়াক আল্লাহবুর হুকুম করেবুমা মলি ফাহে খাক হেজে
1: কিরিত কুরআন গদিবে তরজমাইন দেমে মিগেনস্তিনি সূরাতুল মাইদা 27 ওয়ান আয়াতুম ফাশাগিন এ সূরাতুগে 50 ওয়ান আয়াতুগে নিয়েলা তরজমা বিদাউল দিবা ফাওয়ানি ডক্টর মোহাম্মদ হানিফ
2: মুনিফুই ফিলওয়াদি মাউলুমাত কে খাজানা মুসালি কোদ্দে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
3: দেহি রাজ্যে গে আডু
2: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: শুকরিয়া ইজ্জতের রাইস ও জমহুরিয়া গে নাব মেহসাব বাইনে লকোয়ামে মুদারিসুঙ্গে আব্বান মহাসিন্তা হুড়ুমগে রসমিয়া তিনুম কমিয়াই মে মহাসিন্তা ইন্তিজাম করে ফারায়ত হুগে নামুকা রাইস ও জমহুরিয়া গে নাব শা ইজ্জতের ওয়াজিরং আদি ওয়াডাগিন তিব্বেবে মেহা মেহমানুন্না দিরাসাবেরিনা মুদারিসুন্না কারুতা সুশালা দেবে বেফুড়ুঙ্গে ইতুরুম হুরিহা বেবেরিনা ইখলাস দরিকমায়কু শুকুর দণ্ডব মে মহাসিন্তায়কি ইলমা মাউলুমাত বদল কুরমশা আ ইজাদি খিয়াল তক মাগফায় কদ্দে তালিমি দিরাসা তং ইতুরং হরদানাকো তালিমি দায়রা কুরিমগু বট্টং কুরমা লিবিগেন দানে মুহিম্মু ফুরসতক বেগেন দানকম উম্মেদ কুরং হুরিহা বাবেরেন নভিস মি উফেদুন্তরি বেনুন্তরি আদি কামিয়াব মহাসিন্তায়ক বুমং এদেন শুকরিয়া
1: Distinguished guests, ladies and gentlemen, this brings us to the conclusion of our formal opening ceremony of the 8th International Teachers Conference. On behalf of the organizing committee, we offer our heartfelt thanks to His Excellency, the Vice President, the Honorable Minister, researchers, presenters, and every participant who has joined us today. We wish you all a highly engaging and productive and successful experience. Thank you. I now kindly request the entire audience to stand for the national anthem. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: 49 kilohertz medium wave
1: RD 100 megahertz FM band.
2: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
3: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমি হেগ্গে হিতুগা কীরিত কুরআন মিমবারে দসওয়েফান ওয়া মি হেগ্গে মিসাল কি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
1: মি দিবেরাজ জেগড় বার গডি হামিনেট কমি গনেস তেনি মেদ কে মেন্দুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গি দোয়া
4: الله أكبر الله أكبر الله

ওয়াক্কাংকুরা ফিরহেনা আয় ওয়াক্কাংকুরা আংহেনা দন্নাশে ফাহে তেবা মিহুং এদমিহুঙ্গে আত্যাক বুরিকুরাশে এই এদমিহুং কুড়াকান্তগে জজায় আল্লাহগে হাজরতুং খান্ড আলু ওয়াফাওয়া ইব্রতরে উকুবা তেগে গতুন্নে আল্লাহ ই আজিজ ওয়ান্ত হাকিম ওয়ান্ত রসকলাঙ্গে।

এই গিনে গিনে দোক বস্তা না হামি হুনে হারা মুদা গিনে গিনে খামি হুনে আহে এউরেন কালে ফানু আরিহং আতুজিন এউরেনগে মিলগা হুকুম রব্বাশ নুয়াত এউরেনগে কিবেং এমবুরি ওয়াডা গন্নাওয়াশ এউরেনগে কিবেং কালে ফান এমবুরি ওয়াডা গতস এউরেন না কালে ফান ইবস কামাকুম গেল্লুমেন নুদেবেনতে আদি কালে ফান হুকুম রব্বানম এউরেঙ্গে মেদগা আদুল হুকুম খুরব্বাশে হাম কশওয়ারুম আদুল হুকুম খুরা মি হুন দেখে আল্লাহ লোবি ওড়গেম বেতে।

0: ଏବଳେ ଏବଳେ
1: আসসালামু আলাইকুম কোবা হুদিনে হুরিহা কুদিনগে হাল কিহিনে পাতুনদ তো উম্মীদ কুরা মে হফতাগে স্তি হুরিহা কুদিনগে হাল রাঙ্গালো আনিকমা হুরিহা কুদিন বেস ওয়াহ কাডো হচ্চে মে হফতাগে বিগো তে পালাম ওয়ানে নদো এমবে ফাউন নিমুনির কিহিনে তবি কুদিনে আ এমবে ফাউন নিমুনির বিগো তে কি পাকারি উলুনি কালু গাতা গুসকেন্দো গেরিয়া বিসনা দেনে গোতেন হুদাম বেগে হিগা বালে দেমবানি কিহিনে তো বালালমা দো

0: মুনিফুহি ফিলওয়াদি মালুমাতকে খাজানা মুসানি কদ্দে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যেগে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড

0: قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করে বিয়ে মিস্তকুম করে এমমে হেও মি হাকি এনাগে উমর দিগু উমায়কু এনাগে আমল ওয়েস রাঙ্গালু মি হায়
2: মি দিবিরাজ্যগড় দিবিরাজ্যগড় মিগডিগ মিগনিস্তেনি মিরেগে ইশানামাত বগতকে বঙ্গিয়া বঙ্গিদুয়া
3: আল্লাহু আকবার আল্লাহ